সরা আত দীর্ঘত মোচে ও যাবে আস্কর যাই নিরাশে কেত ফল ফিকে ফল বক বকে কামনায়া বেপত মিটতি বিনান কা গুণ চঙ্গিয়া তত সব কো নিবে আপকো পর।

0: ফিকো ফিকা সদিয়ে ফিকে ফিকি সোয়ে ফিকা দরগে সটিয়ে মুথুকা ফিকে পায়ে ফিকা মূর্খ পিয়ে পানা রে সুজা
1: অন্দর ঝুঠে পেজ বাহার দুনিয়া অন্দর ফেল আঠ সাঠ তীর্থ যে নামে হ্যাঁ উতরে নাহি মেল জিন পট অন্দর বাহার গুদড় তে ভলে সংসার তিন নিহ লগা রব সে।